0: ভাইন বোনো গীতটা এসো পড়ুন আনাস গীত হাতে কার্যক্রম খেতিবাড়ি থেকে পড়া সুটা আপনি আমার আসলো আ কার্যক্রম কেউ লাগিও এনে বারে আমি প্রায় সুঝাও আমার আলিয়ে শকো আমার অনাপতা মাতে
1: হবে ভাইন বোনো আমার পতু হে কার্যক্রম খেতিবাড়ি বাগর রেডিও 90.8 FM মুকাম পোস্ট কুপড়া বাগধারা ক্যাম্পাস বাঁসওয়াড়া রাজস্থান আমার পিনকোড নম্বর হে 327001 હજી વધારે જાણકારી બલદે આપ મને ફોન કરી શકો અમારે આણા ફોન નંબર માંથી અમારું ફોન નંબર હે 9460051234
0: તો ભાઈ બોનો ફેરી મલંગા અણસ કાર્યક્રમ મેં અણસ ટેમ માટે એક નવા વિષય ને હાથે તારુદી
2: રામ રામ રામ રામ

0: ভাইন বোনো গীতটা এসো পড়ুন আনাস গীত হাতে কার্যক্রম খেতিবাড়ি থেকে পড়া সুটা আপনি আমার আসো আ কার্যক্রম কেউ লাগিও এনে বারে আমি প্রায় সুঝাও অমনে আলি শকো অমার অনাপতা মাতে
1: হবে ভাইন বোনো আমার পতু হে কার্যক্রম খেতিবাড়ি বাগর রেডিও 90.8 FM মুকাম পোস্ট কুপড়া বাগধারা ক্যাম্পাস বাঁসওয়াড়া রাজস্থান আমার পিনকোড নম্বর হে 327001 હજી વધારે જાણકારી બલદે આપ મને ફોન કરી શકો અમારે આણા ફોન નંબર માંથી અમારું ફોન નંબર હે 9460051234
0: તો ભાઈન બોનો ફેરી મલંગા અણસ કાર્યક્રમ મે અણસ ટેમ માંથી એક નવી વિષય ને હાથે તારુદી
1: રામ રામ રામ રામ